আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6টায় সুভাষিত দিয়ে প্যারিচুত মিত্রের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, ভারত সরকারের প্রাণী কল্যাণের প্রকল্প বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা ন্যাশনাল ফরেন্সিক মেডিসিন ডে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা পরিযায়ীর পিছু পিছু সংকলন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 আধুনিক গান শিল্পী মধুচন্দ্রা ভট্টাচার্য। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম অমর জ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ধ্রুপদ এবং ধামার পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলা চিঠি, নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 আকাশবাণী পডকাস্ট প্রযোজনা সময়িতা দাস। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। বেলা 11:00 যুববাড়ির অনুষ্ঠান খেলাধুলো উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী ও ঋত্বিক শিকদার। দুপুর 12:00 অতুল প্রসাদের গান শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 12:15 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুশান্ত দাস। 12:35 কৃষক বন্ধুদের জন্য জল হবার খবর, তারপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উন্নয় জমির দুনো ফসল আমরা যত বন্য। অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:50 মাননীয় সু বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি গান শিল্পী নীলমণি হেমব্রম ও সহ শিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি ঐতিহ্যবাহী গান আখড়ারে দোলমান্দল। এরপর একটি সঙ্গীত আলেখ্য প্রথম পর্ব শুনবেন রচনা সারদা প্রসাদ কিস্কু, শিল্পী মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, সুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দ, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি গান পরিবেশনে রথমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন দিয়ে শুরু হবে উপস্থাপনায় নবনীতা রাহা। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠদানে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নেহা মুখোপাধ্যায় এবং সঙ্গে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনে মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা আমাদের অবশ্যই সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলা উচিত বলবেন রাজু মুর্মু। এরপর শুনবেন লোকগীতি শিল্পী ধরমদাস সোরেন ও সহশিল্পীবৃন্দ, বাজার হেমব্রম ও সহশিল্পীবৃন্দ।

মদন মান্ডি ও সহশিল্পী বৃন্দ। সন্ধ্যে 6:40 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। এ বিষয়ে ডক্টর রাজীব কর্মকারের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মন্ডল মল্লিক। 7:10 পল্লী তর্জা গান পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন অনুপম ঘোষ। রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী, শুনবেন নাটক স্বর্ণমৃগ দ্বিতীয় পর্ব, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা স্বপন দেশরকার। 8:45 অর্থনীতি দুনিয়া, অর্থনীতিতে মুদ্রার বিবর্তন বিষয়ে আলোচনায় অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার, অধ্যাপক ডক্টর রাজীব ভট্টাচার্য এবং সৌর্য চৌধুরী, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বিষয়ে আলোচনায় থাকবেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রাগ প্রধান শিল্পী তৃষা পারুই। 10:45 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী তপন ভৌমিক। 11:00 দ্বিজেন্দ্রকৃতি শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 11:10 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজি শোনাবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। এখন শুনবেন সঞ্চয়িতা অধিবেশন সম্পর্কে। প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 108তম পর্ব। 6:45 রজনীকান্তের গান সবিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী। 8:30 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী তপন ভৌমিক। 8:45 রাগ প্রধান শিল্পী তৃষা পারুই। 9:00 লোকগীতি শিল্পী সুশান্ত দাস। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। বেলা 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সির্ভি, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে শরৎবাজি শোনাবেন প্রসেনজিৎ সেনগুপ্ত। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 ভজন দিয়ে শুরু হবে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 কথিকা, বলবেন দেবিকা গুপ্ত। সন্ধ্যে 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 7:10 আধুনিক গান শিল্পী মধুসন্ধ্যা ভট্টাচার্য। 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত জাস্ট টাইম, উপস্থাপনায় রাজীব দাস। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রসাদ তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত করোনা। এখন সুবদ্ধ সঙ্গীত ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মৈত্র, রাগ ভৈরব এবং যোগিয়া।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় স্বাস্থ্য সমিতির অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী।

ঘড়ির সময় বলছে এখন ঠিক 7:11:03। আর আজ তোমাদের সকাল শুরুর বন্ধু আমি দেবজিৎ। ভাবো, যে সময় তুমি আমি স্টুডিওর এপারে ওপারে, রেডিওর এপারে ওপারে জমিয়ে আড্ডা দিচ্ছি, সেই সময় হয়তো কিছু মানুষ নিজেদের ঘুম, ক্লান্তি, ব্যক্তিগত সুখ দুঃখ সব কিছু সরিয়ে রেখে অন্যের পাশে দাঁড়িয়ে জীবনের লড়াইয়ে সঙ্গ দিচ্ছেন। আজকের এই বিশেষ সকালে আমি দেবজিৎ সেই মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই, তাদের শুভেচ্ছা জানিয়ে, তাদের শ্রদ্ধা জানিয়ে, কারণ আজ ইন্টারন্যাশনাল নার্সেস ডে। সেবাই ধর্ম, স্বামীজি সেই কারণেই বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু সত্যি বলতে কি, এই কথার সব থেকে বড় উদাহরণ যদি কিছু থেকে থাকে তাহলে বোধ হয় এই একটা মাত্র প্রফেশন, না ঠিক একটা মাত্র নয়, আরও অনেক প্রফেশন নিশ্চয়ই আছে, কিন্তু প্রথম সারিতেই বোধ হয় কোথাও না কোথাও রাখতে হয় এই নার্সদেরকে বা সেবক বা সেবিকাদেরকে। কারণ চিকিৎসা শুধু ওষুধ দিয়ে হয় না, চিকিৎসা হয় স্পর্শে, সাহসে, আশ্বাসে, একটা মৃদু হাসিতে, আর সেই কাজটাই দিনের পর দিন করে চলেছেন তারা। আমরা অনেক সময় হাসপাতালে গেলে প্রথমেই হয়তো ডাক্তারবাবুর কথাই ভাবি, কিন্তু একটু খেয়াল করে দেখলে বোঝা যায় রোগীর পাশে সবসময় সবচেয়ে বেশি সময় ধরে থাকে কিন্তু একজন নার্স। মাঝরাতে জ্বর মাপা থেকে শুরু করে রোগীর পরিবারকে সাহস দেওয়া, সময় বুঝে ওষুধ দেওয়া, কখনো সদ্য

এত শিশুর কান্না থামানো, কখনো বা বৃদ্ধ মানুষটার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বোঝানো, না এখনই ভেঙে পড়লে চলবে না। সবকিছুর মধ্যে একটা অদ্ভুত মমতা থাকে, যেন নিজের পরিবারের কেউ। আর এখানেই এসে দাঁড়ায় আজকের সেই কথাটা, সবথেকে বড় কথা, যেটা আমি একটু আগেই বললাম, সেবাই ধর্ম। ধর্ম মানে তো শুধু কোনো লোকাচার নয়, কোনো কোনো উপাচার নয়, ধর্ম মানে একটা দায়িত্ব, ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ানো। আর একজন নার্স প্রতিদিন সেই ধর্মটাই নিঃশর্তে পালন করে চলে। তবে আজ শুধু ইন্টারন্যাশনাল নার্সেস ডে নয়, আজকের এই দিনটা স্পেশাল হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, সেগুলোই জানবো আজ এই দিনেতে। আজকের এই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় তিনি প্রমথনাথ বসু। 1855 সালের 12ই মে অর্থাৎ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিলেত থেকে ফিরে 1880 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় যোগ দেন। রাজনৈতিক কারণে পদোন্নতি না হওয়ায় 1903 সালে পদত্যাগ করেন। মধ্যপ্রদেশের ডাল্লি রাজাহারা লৌহ খনি আবিষ্কার করেন, যা ভিলাই কারখানার ভিত্তি। তার পরামর্শেই জামশেদজি টাটা ইস্পাত কারখানা স্থাপন করেন সেখানে। রানীগঞ্জ, দার্জিলিং, আসাম, সিকিম এবং বার্মায় খনিজ অনুসন্ধান করেন তিনি। আবার বঙ্গভঙ্গ আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। বাংলা শিশু সাহিত্যের আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। 1863 সালে 12ই মে ময়মনসিংহে সেই উজ্জ্বল জ্যোতিষ্কে জন্ম হয়, যাকে আমরা চিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামে। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি একাধারে ছিলেন লেখক, চিত্রকর, প্রকাশক, এমনকি শখের জ্যোতির্বিদও। শুধু তাই নয়, বেহালা বাজাতে ভীষণ ভালোবাসতেন, ভালোবাসতেন সুর বাঁধতে। শিশুদের জন্য তার লেখা গল্পের কথা তো আমরা সবাই জানি, টুনটুনির বই, গুপিকাইন বাঘাবাইন, সেই তার কীর্তিগুলো তো এখনও অমর, এখনও সমানভাবে শিশুদের আনন্দ দেয়। 1913 সালের 12ই মে জন্ম হয় এক কিশোরের। আজকের দিনে এক দারুণ বিপ্লবীর জন্ম হয়, যার নাম ত্রিপুরা সেনগুপ্ত। বয়সে ছোট হলেও তার বুকের ভেতর ছিল পরাধীন ভারতের মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। 1929 সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্মেলনে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু এলেন, তখন মাস্টারদা সূর্য সেন এবং অন্যান্য বিপ্লবীদের সঙ্গে এই কিশোরও জানিয়ে দিয়েছিলেন অহিংস নয় বরং সশস্ত্র বিপ্লবী তাদের পথ। 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের দিনে প্রস্তুতির অংশ হিসেবে টেলিফোন এবং টেলিগ্রাফ অফিসের খবর সংগ্রহের দায়িত্ব ছিল ত্রিপুরার ওপর। এর চারদিন পর জালালাবাগ পাহাড়ে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে সম্মুখ সমরে তিনি শহীদ হন, মাত্র 17 বছর বয়সে। এরপর আরেকজনের কথা বলবো। সাউদাম্পটনে জন্ম নেন তিনি, পাঞ্জাবি বংশোদ্ভূত একজন মানুষ। বাবা মা 60-এর দশকে পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে ফিরে আসে এবং সেখানেই তার পড়াশোনা কন্টিনিউ করেন তিনি। যার কথা বলছি তার নাম ঋষি সুনাক। আজকের দিনেই তার জন্ম হয়। কর্মজীবন শুরু করেছিলেন গোল্ডম্যান স্যাক্স এবং হেজ ফান্ডে। পরবর্তীতে তিনি রাজনীতিতে পা রাখেন এবং 2022 সালে প্রথম ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ে তোলেন। 2024 পর্যন্ত তিনি সেই পদে আসীন ছিলেন, পরে তিনি বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা হন। 1882 সালে জন্ম নেওয়া কালীমোহন ঘোষ ছিলেন একাধারে শিক্ষক, সাহিত্যানুরাগী এবং দেশপ্রেমিক। 1906 সালে পাবনা কংগ্রেস কনফারেন্সে যোগ দিয়ে তিনি চরমপন্থার মতবাদ বেছে নেন এবং গ্রামে গ্রামে ঘুরে পরাধীনতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিতে থাকেন। তার মিষ্টি কথার সাধারণ মানুষও মুগ্ধ হতে থাকে, কিন্তু পুলিশ ভেবেছিল তিনি সশস্ত্র বিপ্লবী। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শান্তিনিকেতনে ফিরিয়ে আনেন এবং শিশু বিভাগে দায়িত্ব দেন। রবীন্দ্রনাথের একান্ত ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন তিনি শ্রীনিকেতন গড়ে তোলার কাজে। তিনি ছিলেন শ্রীনিকেতনের অন্যতম প্রধান সংগঠক এবং রূপকার। 1940 সালের 12ই মে অর্থাৎ আজকের দিনে কালীমোহন ঘোষ, এই বিশেষ ব্যক্তিত্বটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1888 সালে জন্ম নেওয়া দীনেশ রঞ্জন দাস ছিলেন সদা চঞ্চল এবং সৃষ্টিশীল।
কলকাতার আর্থিক

অনটনের মাঝেই প্রচ্ছদ কার্টুন এঁকে জীবন চালাতেন। 1330 বঙ্গাব্দের নববর্ষে বন্ধু গোকুলচন্দ্র নাগের সহায়তায় তিনি প্রকাশ করেন অনন্য মাসিক পত্রিকা কল্লোল, যা বাংলা সাহিত্যে প্রথা ভাঙা কল্লোল যুগের সূচনা করে। একসময় গোকুলচন্দ্রের অকাল মৃত্যুর পর তিনি নিজেই কল্লোল পত্রিকার সম্পাদনের দায়িত্বভার নেন। এরপর তিনি চলচ্চিত্রের দিকে ঝুঁকে পড়েন এবং নিউ থিয়েটার্সের ডিরেক্টর এবং পরিচালক হিসেবে কাজও করেন। আজকের দিনে 1941 সালে তার মৃত্যু হয়। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য 1950 সালের 10 জানুয়ারি বিহারে তার জন্ম হয়। কলকাতায় যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিয়ে হয় তার। কর্মজীবনে তিনি সরকারি চাকরিজীবী ছিলেন তো বটেই, কিন্তু মূল টান ছিল সাহিত্য সাধনার প্রতি। তাই লেখালেখিতে সম্পূর্ণ সময় দেওয়ার জন্য 2004 সালে তিনি চাকরি থেকে স্বেচ্ছাবসর নন। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বসবাসকারী এই সাহিত্যিক 2015 সালে 12 মে নিজ বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজকের দিনে অর্থাৎ 12 মে আমাদের ছেড়ে চলে যান। তবে 12 মে শুধুমাত্র জন্ম আর মৃত্যুতেই বিশেষ হয়ে ওঠে না, স্পেশাল হয়ে ওঠে না। আজকের দিনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছিল। 2018 সালে বাংলাদেশ সময় রাত 2:14 মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়, যা ইতিহাস গড়ে তোলে। তাহলে বোঝা গেল তো, শুধুমাত্র কিন্তু ইন্টারন্যাশনাল নার্সেস ডে বলেই নয়, প্রতিটা দিনের নিজস্ব একটা গল্প থাকে, নিজস্ব একটা স্পেশালিটি থাকে। সেই স্পেশালিটিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তবে এই মুহূর্তে আমার মনে হয় একটা গান, সেটার সময় হয়ে এসেছে। গানের পরেই ফিরবো। তবে এই পর্যন্ত তোমাদের আজকের আড্ডা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। জানাতে চাইলে কি করতে পারো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA যুবনী কলকাতা, সেখানে গিয়ে আজকের সুপ্রভাতের পোস্টারের নিচে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে পারো YV কলকাতা YVKOLKATA, সেখানেও আজকের পোস্টারের নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে। তবে এই মুহূর্তে সময় একটা গানের, আর গানের পরেই ফিরছি। কোথাও যেও না, সঙ্গে থাকো।

0: ফিরে এলাম গানের পর তোমাদের সঙ্গে। আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছি তোমাদের বন্ধু দেবজিৎ, আর আজকে অবশ্যই কথা হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস নিয়ে। শুধু সেবিকা, সেবিকা বললে বোধহয় ভুল হয় একটু একটু, সেবকটাও কিন্তু ততটাই জরুরি, এবং সেই গল্পও আসবো, সেই গল্পও বলবো। তবে আজকের দিনে যখন আমরা মডার্ন নার্সিং নিয়ে কথা বলি, অর্থাৎ মানে চিকিৎসায় যে এত প্রযুক্তিকরণ, এত উন্নয়ন, তখন যখন নার্সিংয়ের প্রসঙ্গ ওঠে, তখন একটা নাম কিন্তু না বললেই নয়, এমন একজন মানুষ যার হাত ধরেই আধুনিক নার্সিং নতুন পরিচয় পেয়েছিল, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 1820 সালের 12ই মে ইটালির ফ্লোরেন্স শহরে তার জন্ম হয়, তাই জন্যেই তার নাম ফ্লোরেন্স। ধনী পরিবারে জন্ম, আরাম আয়েসের অভাব ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই তার মন পড়ে থাকতো অসুস্থ মানুষের জন্য কিছু করবার জন্য। তখনকার সমাজে নার্সিংকে খুব একটা ভালো চোখে দেখা হতো না, ভালো পেশা হিসেবে দেখা হতো না, বরং অনেকেই ভাবতেন এটা ভীষণ নিচু মানের একটা কাজ। কিন্তু ফ্লোরেন্সের মনে সেসব ভাবনা ছিল না। ক্রিমিয়ার যুদ্ধের সময় আহত সৈনিকদের অবস্থা ছিল ভয়াবহ, হাসপাতালগুলো অস্বাস্থ্যকর ছিল, ওষুধের অভাব ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন। সেই সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল কয়েকজন নার্সকে সঙ্গে নিয়ে পৌঁছে যান সেখানে। তিনি শুধু রোগীর সেবা করেননি, হাসপাতালের পুরো ব্যবস্থাপনাটা বদলে নেন। পরিষ্কার জল, পরিষ্কার বিছানা, স্বাস্থ্যবিধি, এই সব সাধারণ জিনিসগুলো কত বড় পরিবর্তন আনতে পারে সেটা তিনিই প্রথম দেখিয়েছিলেন। একটা মজার গল্প হচ্ছে, এই সময়তে যখন তিনি এইভাবে মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন, সেই সময়তে সেই হসপিটালে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটত। সারা দিন সেই রোগীদের জন্যই নানান রকমভাবে তাদের পাশে দাঁড়িয়ে, তাদের জন্য জান প্রাণ দিয়ে লড়ে, যখন রাত্রির বেলায় ফ্লোরেন্স হাতে একটা ছোট্ট হ্যারিকেন নিয়ে ঘুরে ঘুরে সেই হসপিটালের ওয়ার্ডগুলোতে দেখতেন কারুর কোনো অসুবিধে হচ্ছে কিনা, কেউ কোনোভাবে আশাহত হচ্ছে কিনা, কেউ জীবন সংগ্রামের মাঠ থেকে সরে আসতে চাইছে কিনা। তাই জন্যেই সেই সময় থেকে তার নাম হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, অর্থাৎ রাত্রিবেলাতে তিনি হাতে একটা ছোট্ট হ্যারিকেন নিয়ে প্রত্যেক রোগীর, মানে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রত্যেক রোগীর সঙ্গে একবার না একবার দেখা করে আসতেন। আজও পৃথিবীর প্রতিটা নার্সের মধ্যে যেন সেই প্রদীপের আলোই জ্বলতে থাকে, এবং তার সবথেকে বড় প্রমাণ আমরা দেখেছি করোনার সময়, যখন চারিদিকে ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, দূরত্ব, তখনও হাসপাতালের ভেতরে দিনের পর দিন নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে কাজ করে গেছেন শুধুমাত্র সেই সেবক এবং সেবিকারা। বাড়ির ছোট সন্তানকে না দেখে, বৃদ্ধ মা বাবার কাছ থেকে দূরে থেকে, কখনো মাসের পর মাস ছুটি না নিয়ে তারা মানুষের জন্য কাজ করে গেছেন। অনেকেই অসুস্থ হয়েছেন, কেউ বা প্রাণও হারিয়েছেন, কিন্তু তারা থামেননি, কারণ তাদের কাছে সেবাই ধর্ম। এবং আজকালকার দিনেও যেসব নার্সরা আমাদেরকে সেইভাবেই অক্লান্ত পরিষেবা দিয়ে চলেছেন, অবশ্যই তাদেরকেও কুর্নিশ জানাই। যাই হোক, তবে আজকে শুধু একলা আমি কিন্তু আড্ডা দিচ্ছি না, আমি স্টুডিওর ভেতরে তো রয়েছে অবশ্যই, কিন্তু স্টুডিওর বাইরে থেকে রয়েছে মৌলি, দেখি ও কি বলছে।
1: দুটি চোখের আড়ালে লুকিয়ে থাকে এক অদম্য জেদ, মৃত্যুর মুখ থেকে জীবনকে ছিনিয়ে আনার জেদ। আমরা জানি সেবা ও মমতাই মনুষ্যত্বের পরম ধর্ম, আর সেই ধর্মেরই জীবন্ত প্রতিচ্ছবি হলেন একজন নার্স। আজ 12ই মে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস এবং আন্তর্জাতিক নার্স দিবস। আজকের এই দিনে আমি তোমার যুববাণীর বন্ধু মৌলি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ উপস্থাপনা। আজকের এই বিশেষ দিনে আমি কথা বলে নিয়েছিলাম ইনফেকশিয়াস ডিজিজেস অ্যান্ড বেলিয়াঘাটা জেনারেল হসপিটাল অর্থাৎ IDBG নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম গোপা রায়ের সঙ্গে। সবার প্রথমে ম্যাডামের থেকে শুনে নেব আজকের এই বিশেষ দিনের গুরুত্ব।
2: নমস্কার, আমি প্রফেসর গোপাল রায়। বর্তমানে আমি একটি সরকারি নার্সিং কলেজে প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছি। আজ 12th May 2026, দ্য ইন্টারন্যাশনাল নার্সেস ডে অথবা আন্তর্জাতিক সেবিকা দিবস। আমরা যারা নার্সিং পেশার সঙ্গে যুক্ত, আজকের দিনটি তাদের কাছে সবিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক নার্সিংয়ের প্রতীকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শুভ জন্মদিন আজ। সারা বিশ্বে সাড়ম্বরে এই দিনটিকে পালন করা হয় আধুনিক নার্সিং ও স্বাস্থ্য ব্যবস্থায় তার অবস্মরণীয় অবদানের জন্য। প্রতিবছর এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে অথবা আন্তর্জাতিক সেবিকা দিবস পালনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে মর্যাদা দেওয়া হয়, স্বীকৃতি দেওয়া হয় রোগী পরিষেবায় তাদের আত্মত্যাগকে। সকলেই জানেন যে হাসপাতাল অথবা জনস্বাস্থ্য সব ক্ষেত্রেই প্রথম যাকে আপনারা সামনে পাবেন তিনি একজন নার্স। চিকিৎসক রোগ নির্ণয় করেন, কিন্তু সুস্থ হওয়ার পুরো যাত্রায় নার্সরা হলেন আপনার সবচেয়ে কাছের মানুষ।
3: এবার ম্যাম যদি আমাদেরকে এই বছরের নার্সেস ডের থিম সম্পর্কে কিছু বলেন।
2: সারা বিশ্বে 29.8 মিলিয়নের বেশি নার্স প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করছেন, কিন্তু তাদের কাজের স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ ক্ষমতায়ন অথবা এম্পাওয়ারমেন্ট এখনও অনেক দেশে অপ্রতুল। তাই ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল এই সম্পর্কে সকলকে অবহিত করে থাকেন, নার্সিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন কিছু থিমের মাধ্যমে। এবছর 12th May নার্সেস ডে থিম হল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ, অথবা যদি বাংলায় বলি আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়। তিনটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আজকের এই থিম আওয়ার নার্সেস, অর্থাৎ আমাদের নার্স। নার্সরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দু। আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যৎ, নার্সদের ওপরই নির্ভর করছে ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা। এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ, ক্ষমতায়িত নার্সরা জীবন বাঁচায়। সঠিক ট্রেনিং অথবা প্রশিক্ষণ, নিরাপদ কাজের পরিবেশ অথবা ফেয়ার ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, অপরচুনিটি অব টেকিং ডিসিশন, লিডারশিপ অথবা নেতৃত্বের সুযোগ যদি দেয়া হয় তবেই আমরা নার্সরা আমাদের সর্বোচ্চ পরিষেবা বা সেবা দিতে পারব। যখন নার্সরা আর্থিকভাবে বা পেশাগতভাবে এম্পাওয়ার্ড বা ক্ষমতায়িত হবেন, তখনই নার্সরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে আরও অনেক মানুষের, অনেক রোগীর প্রাণ বাঁচাতে সক্ষম হবেন। তাই আসুন আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হই ও অঙ্গীকার করি যে নার্সদের প্রাপ্য সম্মান ও সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলব। ধন্যবাদ।
3: হাসপাতালের করিডোরে যখন রাতের নিস্তব্ধতা নামে, তখনও কারো শিওরে জেগে থাকে একজোড়া ক্লান্ত হিঞ্চোক। ওষুধ আর ইঞ্জেকশনের ধরাবাঁধা নিয়মের বাইরেও যারা রোগীর কপালে পরম মমতায় হাত রাখেন, যাদের একটুখানি আশ্বাসে মূর্ষু প্রাণও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, আজকের এই বিশেষ উপস্থাপনা ছিল সেই নেপথ্য কারিগরদের নিয়ে। এবং আজকের এই বিশেষ দিনে আমরা কথা বলে নিয়েছিলাম ইনফেকশিয়াস ডিজিজেস অ্যান্ড বেলিয়াঘাটা জেনারেল হসপিটাল অর্থাৎ IDBG নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম গোপা রায়ের সঙ্গে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। এবার আবারও তোমায় ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।

ফিরে এলাম স্টুডিওতে। আর মৌলির সঙ্গে তো এতক্ষণ তোমরা কথা বললে, কথা শুনলে মৌলির, অনেক ধন্যবাদ মৌলিকে এবং ম্যাডাম গোপা রায়কে। ঠিকই তো কথা, একদমই তাই, যে নার্সিং একটা একটা এমন পেশা যার যেটা একটা অন্যরকম সাহসের দাবি রাখে। যারা এই মুহূর্তে জীবনের পথ খুঁজছেন বা যারা ভাবছেন যে নার্সিংকেই ভবিষ্যতে তাদের পেশা করতে চান, তাদের বলবো নার্সিংকে শুধু পেশা হিসেবে দেখো না। মানে এটা না এমন একটা পথ যেখানে প্রতিদিন তুমি কারো মুখে হাসি ফিরিয়ে দিতে পারো। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে কিন্তু শ্রেষ্ঠতম আমার মনে হয় কারুর পাশে দাঁড়ানোটা, অসময়ে কারুর পাশে দাঁড়ানোটা। তবে অবশ্যই এরপরেও গল্পে ফিরবো, আরও আড্ডার দেওয়ার রয়েছে, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে তোমাদেরকে জানানোর রয়েছে, তোমাদের সঙ্গে আরও অনেক আড্ডা দেওয়ার রয়েছে। তবে এই মুহূর্তে একটা গান, আর তারপরেই ফিরছি তোমাদের সঙ্গে। শুনতে থাকো।

ফিরালাম গানের পর, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি তোমাদের বন্ধু আমি দেবজিৎ। গানের আগে এবং মৌলির উপস্থাপনার আগে আমি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা বলছিলাম, তবে ইতিহাসে কিন্তু আরও অনেক এরকম নাম আছে যারা নার্সিংকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, যেমন মেরি সিকোল, তার কথা না বললেই নয়। জামাইকান এই অসাধারণ নারী ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের পাশে দাঁড়িয়েছিলেন,

সম্মুখীন হতে হয়, কিন্তু তিনি থামেননি, কারণ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। এক্ষেত্রে ক্লারা বার্টনের কথাও না বললে নয়, আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি আহত সৈনিকদের সেবা করেছেন দিনের পর দিন। পরে তিনি গড়ে তোলেন রেড ক্রস সংস্থা। যুদ্ধ, বন্যা, দুর্যোগ, পৃথিবীর নানান জায়গায় নানান দুর্যোগে আজও এই সংস্থা মানুষের পাশে দাঁড়ায়, আর তার পেছনে আছে এক নারীর মানবিকতা। ভারতের কথাও যদি বলি, তাহলে সিস্টার নিবেদিতার নাম কিন্তু আমাদেরকে স্মরণ করতেই হয় অন্তত আজকের দিনে। যদিও তিনি সরাসরি নার্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি নার্স ছিলেন না, কিন্তু সেবিকা তো ছিলেন বটেই। কারণ প্লেগের সময়ে কলকাতায় যখন কাতারে কাতারে মানুষ অসুস্থ এবং তারা একের পর এক প্রাণ হারাচ্ছেন, তখন কলকাতার রাস্তায় নেমে অসুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। মানুষের পাশে দাঁড়ানোটাই ছিল তার জীবনের মূল কথা। আর আজকে ভারতে বর্তমান সময়তেও অসংখ্য নার্স আছেন, অসংখ্য সেবিকা আছেন এবং সেবক আছেন, যারা যাদের নাম হয়তো আমরা খবরের কাগজে কখনো পাই, কখনো টিভির স্ক্রিনে পাই, আবার কখনো পাই না। তাদেরকে হয়তো আমরা নাম ধরে চিনি না, কিন্তু প্রতিদিন তারা ছোট্ট ছোট্ট অলৌকিক কাজ করে চলেছেন। এই অলৌকিক কাজগুলো কি? মানুষের মনে আশা জাগানো। এই আশা কিন্তু সবাই জাগাতে পারে না, এবং সেই কারণেই এটা অ্যাকচুয়ালি একটা অলৌকিক কাজ। কোনো সরকারি হসপিটালে অতিরিক্ত রোগীর ভিড় সামলাচ্ছেন কেউ, কখনো বা কোনো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে একলা ডিউটি করছেন রাতের পর রাত, দিনের পর দিন, কোথাও আবার নবজাতক শিশুর প্রথম কান্নাটাও থামাচ্ছেন তিনি, জীবন বাঁচাচ্ছেন। তাদের কাজের কোনো শিরোনাম হয় না, হয়তো সেই কারণেই বহু ক্ষেত্রেই আমরা তাদের কথা জানতে পারি না, কিন্তু তাদের ছাড়া আমাদের এই সমাজটাই কিন্তু অসম্ভব, অচল। তবে যখন এতগুলো কথা বললামই এবং বারবার যখন বলছি যে শুধুমাত্র সেবিকা নয়, সেবকরাও, অর্থাৎ অবশ্যই এইটুকু তো বোঝাই যাচ্ছে যে এইখানেতে, এই পেশাতে নিশ্চয়ই পুরুষরাও অনেকটাই এগিয়ে। কারণ সবশেষে একটা কথা তো মাথায় রাখতেই হবে যে কোনো পেশার লিঙ্গ হয় না, আর যেখানে সেই পেশা মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহায়তা করা এবং এবং বাঁচার আশাটা মানুষের প্রাণ, মানুষের মনে বাঁচার আশাটাকে জিইয়ে রাখা, সেই পেশার ক্ষেত্রে তো অবশ্যই লিঙ্গ কোনো বাধা হতে পারে না। সেই গল্প বলবো, তবে এবার আরও একটা গান, আর গানের পরেই ফিরছি তোমাদের সঙ্গে।

ফিরে এলাম গানের পর, তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের বন্ধু আমি দেবজিৎ। আজ ইন্টারন্যাশনাল নার্সেস ডে, আন্তর্জাতিক নার্সেস দিবস, এবং আজকের দিনে কথায় কথায় একটা মানুষের কথা কিন্তু না বললেই নয়, তবে তিনি কোনো মহিলা নন, তিনি কবি নামে কবি হিসেবেই পরিচিত আমাদের কাছে, কিন্তু তিনি ছিলেন একজন অসাধারণ সেবকও। তার নাম ওয়াল্ট হুইটম্যান। আমরা অনেকেই তাকে কবি হিসেবেই চিনি, কিন্তু খুব কম মানুষ জানেন আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি হয়ে উঠেছিলেন এক নিবেদিত প্রাণ নার্স। আমেরিকায় গৃহযুদ্ধ চলছে তখন, চারিদিকে আহত সৈনিক, মৃত্যু, আতঙ্ক। সেই সময় হঠাৎ খবর আসে যুদ্ধে আহত হয়েছেন তার ভাই। ভাইকে খুঁজতে তিনি পৌঁছে গেলেন যুদ্ধক্ষেত্রে। সেখানে গিয়ে তিনি যা দেখলেন সেটা তার জীবনটাই বদলে দেয়। হাসপাতালের বাইরে সারি সারি আহত মানুষ, কারো হাত নেই, কারো পা নেই, আরো মর্মান্তিক পরিস্থিতি, কারো কেউ ব্যথায় ছটফট করছে, কেউ বা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে আছে। সেই দৃশ্য দেখে তিনি আর ফিরে আসতে পারেননি। ওয়াল্ট হুইটম্যান বুঝেছিলেন শুধু কবিতা লিখে নয়, বরং এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পারলেই জীবনের আসল অর্থ তিনি বুঝতে পারবেন। আর সেখান থেকেই তার শুরু নার্স হিসেবে পথ চলা। তিনি ডাক্তার ছিলেন না, তার হাতে কোনো বড় ডিগ্রি ছিল না, কিন্তু তার ছিল এক অদ্ভুত মমতা। তিনি আহত সৈনিকদের পাশে বসতেন, তাদের কথা শুনতেন, তাদের হয়ে তাদের বাড়িতে চিঠি লিখে দিতেন, কারো কপালে হাত রাখতেন, কাউকে সাহস দিতেন। অনেক সময় শুধু চুপচাপ পাশে বসে থাকাটুকুই যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হুইটম্যান বুঝেছিলেন। একবার আহত সৈনিকদের নিয়ে একটি ট্রেন ওয়াশিংটনের দিকে যাচ্ছিল, এবং সেই ট্রেনের দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়াল্ট হুইটম্যানকে। পথ জুড়ে তিনি এক একজনের কথা মন দিয়ে শোনেন, পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করেন, কারো মায়ের কাছে বার্তা লিখে দেন, কাউকে বলেন ভয় পেও না, তুমি একা নও। ভাবুন তো, যুদ্ধের সেই অন্ধকার সময় একজন মানুষ শুধুমাত্র নিজের সহানুভূতি দিয়ে কতগুলো ভেঙে পড়া মনকে জুড়ে রেখেছিল। আর এখানেই নার্সিং এর আসল সৌন্দর্য। নার্সিং অর্থাৎ এই সেবার যে প্রফেশন, সেটা কিন্তু শুধুমাত্র ওষুধ দেওয়া নয়, শুধুমাত্র একটা টাইম চার্ট ফলো করা নয়। নার্সিং মানে মানুষের পাশে দাঁড়ানো, একটা আশ্বাস, একটা শান্ত গলা, একটা সাহসের স্পর্শ, অনেক সময় সেটাই কিন্তু জীবনকে ফিরিয়ে আনতে পারে। ওয়াল্ট হুইটম্যান পরে লিখেছিলেন, তিনি যতটা দিয়েছেন তার চেয়েও অনেক বেশি তিনি পেয়েছেন। তিনি শিখেছেন ওই আহত সৈনিকদের কাছ থেকে জীবনের আসল মানে। তিনি বলেছিলেন, জীবনের সবচেয়ে গভীর শিক্ষা তিনি পেয়েছিলেন ওই হাসপাতালে কাটানো দিনগুলো থেকেই। তার লেখা দ্য ওয়াউন্ড ড্রেসের কবিতায় তিনি সেই অনুভূতিরই ব্যক্ত করেছেন। সেখানে কোনো দূরত্ব নেই, কোনো পেশাদারিত্ব নেই, কোনো আলগা সহানুভূতি নেই, আছে মানুষের প্রতি গভীর ভালোবাসা। যেন তিনি বলতে চেয়েছেন, সেবা মানে শুধুমাত্র কাজ নয়, সেবা মানে হৃদয়ে দিয়ে মানুষের ব্যথাকে অনুভব করা। তাই আজ আন্তর্জাতিক নার্সেস দিবসে ওয়াল্ট হুইটম্যানের গল্প আমাদের আবার মনে করিয়ে দেয়, সেবার কোনো লিঙ্গ হয় না। একজন পুরুষ সমান মমতায়, সমান ভালোবাসায় একজন সেবক হয়ে উঠতে পারেন, একজন নার্স হয়ে উঠতে পারেন, কারণ শেষ পর্যন্ত নার্সিংয়ের আসল কথা কিন্তু মানবতা। এটাই কিন্তু সেই পেশার মানুষদের পরিচয়। শুধু চিকিৎসা জানলেই তো হয় না, তাই না? কারণ চিকিৎসা হয়তো সাময়িকভাবে রোগীকে শারীরিকভাবে একটা একটা সহায়তা করতে পারে, কিন্তু রোগীর মন বুঝে, রোগীর শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও সুস্থ করে তোলার দায়িত্ব যারা নেন, তারাই কিন্তু আসলেই তারাই কিন্তু নার্স, তারাই কিন্তু সেবক। মানে তখন একটা সাহসের কথা, একটা হাসি, একটা ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে, এই কথাগুলোই ওষুধের মতো কাজ করে কোনো কোনো ক্ষেত্রে। আর সেই কারণেই যেমনটা বললাম যে নার্সিং কোনো সাধারণ চাকরি নয়, এটা একটা সাধনা। এখানে সময় নেই, ছুটির হিসেব নেই, নিজের ক্লান্তির কোনো জায়গা নেই, আছে শুধু মানুষের জন্য করবার ইচ্ছে। আর যারা
এই মুহূর্তে, মানে আমি আগেও বলছিলাম যে যারা ভাবছেন যে এই পেশাটাকে এই এই পেশাতে আসতে চান, তারা কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলতে চাইবো যে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মানুষের জন্য করে যেতে হবে এবং সেটা নিবেদিত চিত্তে, সেখানে কিন্তু কোনো বিরতি থাকে না। আজ আন্তর্জাতিক নার্সেস দিবস, তাই আবারও বলি সেবাই ধর্ম, এই কথাটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা জীবন দর্শন যেখানে মানুষের কষ্টকে নিজের কষ্ট করে নিতে হয়, যেখানে রাত জেগে অন্যের জীবন আগলে রাখা হয়, যেখানে একটা ছোট্ট আশ্বাস হয়ে ওঠে বাঁচার শক্তি। ফ্লোরেন্স নাইটিংগেলের সেই ছোট্ট প্রদীপের আলো আজও পৃথিবীর কোটি কোটি নার্সের হাতে পৌঁছে গেছে, আর সেই আলোই আমাদের শেখায় পৃথিবী এখনো অনেক সুন্দর, এখনো অনেক পবিত্র, কারণ এখনো কিছু মানুষ নিঃস্বার্থভাবে অন্যের জন্য বাঁচতে জানেন। যাই হোক, এই মুহূর্তে সময় একটা গানের আবারও, আর গানের পরেই ফিরছি তোমাদের সঙ্গে। সঙ্গে থাকো, শুনতে থাকো।

0: ফিরেলাম গানের পর, আর দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে সময় প্রায় শেষ হয়ে এসেছে। তবে যেতে যেতে আরেকটু থেকে যেতে তো ইচ্ছে করে প্রত্যেকবারই, কিন্তু যেতে যেতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে হলো বলা উচিত, যেটা হয়তো ম্যাডাম দীপা রায় তিনি খুব ভালোভাবেই বুঝিয়েছেন, কিন্তু তাও একবার স্মরণ করিয়ে দেওয়া সকলকে যারা এই মুহূর্তে আমার সঙ্গে জুড়ে রয়েছে, আমার কথা শুনছ, এই বছর 2026 অর্থাৎ 2026 ইন্টারন্যাশনাল নার্সেস ডের যে থিম, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইভস, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা আমাদেরকে দেয়। এই মুহূর্তেও এখনও আজ 2026 আমরা দাঁড়িয়ে, আজকের দিনেও কিন্তু বহু মানুষ যারা নার্সিং করতে চাইছেন, সে পুরুষ হোক বা মহিলা, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে ভীষণভাবে ডিমোটিভেট করে, বলে যে নার্সিং করে কি হবে, ডাক্তার হওয়াই তো আসল কথা, ডাক্তারই পড়তে হবে, ডাক্তার হতে হবে, সেটাই এই চিকিৎসাক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পেশা বোধ হয় সেটাই। কিন্তু এমনটা তো নয়, কারণ চিকিৎসাক্ষেত্রটাকে যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে বহু কিছু তার মধ্যে রয়েছে, যারা অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টসগুলো তৈরি করেন তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন দিশার সন্ধান দিচ্ছেন সেই সব বিজ্ঞানীরা, সেই সব আবিষ্কারকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা ক্লিনিং ওয়ার্কার্স রয়েছে, যারা আমাদের আশপাশের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা সাহায্য করেন তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ নার্সরা, অর্থাৎ সেবক বা সেবিকারা। তাই আজকের এই অনুষ্ঠানে, আজকের এই বিশেষ সকালে সেই সকল নার্সদেরকে আমি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই, কারণ তারা শুধু হাসপাতালের কর্মী নন, তারা মানুষের জীবনের আলো, ওরা আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর, এত মানবিক, এত নিরাপদ। আর তাই সেই সব মানুষদের ধন্যবাদ জানিয়ে আজকের সুপ্রভাতের আড্ডা হয়তো শেষ হবেই, কিন্তু ওই আবারও স্মরণ করিয়ে দেওয়া যে আশেপাশে যদি কখনো দেখো যে তোমার কোনো পরিচিত, তোমার কোনো বন্ধু, তোমার কোনো কাছের মানুষ যে হয়তো নার্সিং করতে চাইছে এবং মানুষের সেবা করতে চাইছে, তাকে কখনো ডিমোটিভেট করো না, বরং মোটিভেট করে বলো যে এটা এমন একটা পেশা যেটা মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকে, মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করে যখন মানুষ জীবনে বাঁচার তাগিদটা হারিয়ে ফেলে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে আরেকটা কথা যেতে যেতে না বললেই নয়, সেটা হচ্ছে যে নার্সিং অর্থাৎ এই সেবা দেওয়ার যে প্রফেশন, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা প্রফেশনালি কেউ কেউ করি না, মানে অনেক এনজিও রয়েছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যাদেরকে আমরা বলি, সেই বেসরকারি সংস্থা, তারাও কিন্তু বহুভাবে এই কাজ করে চলেছেন। কোনো বেশ অনেক সংস্থা রয়েছেন যারা বয়স্কদের জন্য কাজ করছেন, বহু সংস্থা রয়েছে যারা শিশুদের জন্য কাজ করছে, তাদের জটিল রোগ নিরাময়ের ক্ষেত্রে কাজ করছে, এবং বেশ কিছু সংস্থা রয়েছে যারা পথ পশুদের নিয়ে কাজ করছেন, অর্থাৎ পথের যে কুকুর বেড়াল তাদেরকে নিয়ে কাজ করছেন, এবং নিরন্তর এই প্রাণগুলোকে তারা সেবা দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একরকমভাবে নার্সিংয়ের পার্ট। মানে বক্তব্যটা এটাই, নার্সিং করতে গেলে যে একটা ডিগ্রি থাকতেই হবে, একটা একটা একটা নির্দিষ্ট পড়াশোনা থাকতে হবে, তেমনটা কিন্তু নয়, এবং আজকের অনুষ্ঠানে বোধহয় সেটা খুব পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যে এটা এমন একটা প্রফেশন, এটা এমন একটা পেশা যেখানে কিন্তু মনের সাহসটা গুরুত্বপূর্ণ, যেখানে ওই আশার আলোটা জ্বালানোর যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং সে কারণেই এর কোনো বয়স, কোনো শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিশ্চয়ই জরুরি হতে পারে, সেই শিক্ষাগত যোগ্যতা, কিন্তু সেটা ম্যান্ডেটারি নয়, সেটা অপরিহার্য নয়, শুধু একটা মন থাকা খুব।
1: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं मुकेश कुमार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने पश्चिम एशिया संकट के बीच विदेशी मुद्रा बचाने के लिए लोगों से ईंधन और विदेशी उत्पादों का उपयोग कम करने का आग्रह किया। वरिष्ठ भाजपा नेता हेमंत बिस्व शर्मा आज गुवाहाटी में असम के मुख्यमंत्री पद की शपथ लेंगे। भाजपा के दो तथा असम गण परिषद और बोडो पीपल्स फ्रंट के एक एक मंत्री भी शपथ लेंगे। प्रवर्तन निदेशालय ने दक्षिणी दमदम नगर पालिका भर्ती घोटाले में पश्चिम बंगाल के पूर्व मंत्री सुजीत बसु को गिरफ्तार किया। प्रधानमंत्री नरेंद्र मोदी शुक्रवार को संयुक्त अरब अमीरात, नीदरलैंड्स, स्वीडन, नॉर्वे और इटली की 6 दिन की यात्रा पर रवाना होंगे। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा, ईरान के साथ युद्ध विराम सबसे कमजोर स्थिति में और लाइफ सपोर्ट पर है। और बांग्लादेश ने भारत में आईसीसी T20 क्रिकेट विश्व कप से अपनी टीम के हटने के कारणों की जांच के लिए समिति गठित की। प्रधानमंत्री नरेंद्र मोदी ने पश्चिम एशिया संकट के बीच विदेशी मुद्रा की बचत के लिए लोगों से ईंधन बचाने और विदेशी उत्पादों का उपयोग कम करने का आग्रह किया है। गुजरात के वडोदरा में कल एक जनसभा को संबोधित करते हुए श्री मोदी ने पेट्रोल और डीजल का उपयोग कम करने तथा घर से काम, ऑनलाइन कक्षाएं और वर्चुअल बैठक जैसे कोविड दौर के उपाय अपनाने की अपील दोहराई।
2: पेट्रोल डीजल का उपयोग कम करें, इलेक्ट्रिक बस और पब्लिक ट्रांसपोर्ट का अधिक इस्तेमाल करें, कार पुलिंग को बढ़ावा दें। ये जरूरी है कि सरकारी और प्राइवेट दोनों ही दफ्तरों में वर्क फ्रॉम होम को प्राथमिकता दी जाए। मैं कुछ स्कूलों से भी आग्रह करूंगा कि कुछ समय के लिए ऑनलाइन क्लासेज की व्यवस्था पर काम करें। मैं आप सबसे आग्रह करूंगा कि जब तक हालात सामान्य न हो, हम सोने की खरीद को टाले।
1: सरकार ने कहा है कि देश में पेट्रोल और डीजल का पर्याप्त भंडार है तथा रसोई गैस की आपूर्ति लगातार हो रही है। पश्चिम एशिया के हाल के घटनाक्रम पर कल नई दिल्ली में अंतर मंत्रालय संवाददाता सम्मेलन में पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय में संयुक्त सचिव सुजाता शर्मा ने कहा कि एलपीजी वितरण केंद्रों पर किसी अभाव की सूचना नहीं है। उन्होंने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने पेट्रोल और डीजल का उपभोग कम करने तथा सार्वजनिक परिवहन और कार पूलिंग पर बल दिया है।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন তপন ভৌমিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রাগ প্রধান গান, শিল্পী তৃষা পাড়ুই।

লোকগীতি শুনলেন সুশান্ত দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: Narendra Modi Stadium, Ahmedabad today. The match will start at 7:30 p.m. Indian time. Earlier, Delhi Capitals defeated Punjab Kings by 3 wickets at the Himachal Pradesh Cricket Association Stadium in Dharamshala last night. Chasing a target of 211 runs set by Punjab Kings, Delhi Capitals scored 216 for 7 in 19 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়, কিন্তু তিনি তখন হাজিরা দেননি। ভোটের পর গত 1 মে ইডির দপ্তরে হাজির দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি, কিন্তু তিনি এখনও হাজিরা দেননি। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে।
2: যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না।
1: প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ এখন সেই দিকেই তাকিয়ে। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। দলের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস সাংবাদিকদের বলেন, তৃণমূল কংগ্রেসের এই নেতা শুধু নিয়োগ সংক্রান্ত নয়, আরও অনেক রকম দুর্নীতির সঙ্গেই যুক্ত ছিলেন। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দপ্তর। নিয়োগের জন্য প্রায় 6,500 প্রার্থী উত্তীর্ণ হয়েছে, শীঘ্রই এই নিয়োগ হবে।
3: এমন পঞ্চায়েত আছে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নেই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার না হলে খরচা করবে কি।
1: এদিকে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তাঁর দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল দায়িত্বভার গ্রহণের পর বলেছেন, গত কয়েক বছরে বাংলার ক্রীড়া জগতে কোনো কাজ হয়নি। জেলায় জেলায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট বৃদ্ধিরও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। আগেই জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর গতকাল দপ্তর বণ্টন করা হয়। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব পেয়েছেন। রাজ্যে নতুন বিজেপি সরকার দায়িত্ব নিয়েছে সেই আনন্দে গতকাল পূর্ব বর্ধমানের বিধানপল্লীতে আমজনতার জন্য আয়োজিত হল ঝালমুড়ি উৎসব। বিজেপি রাজ্য কমিটির সদস্য দেবাশিস সরকার ও অন্যরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে

ঝালমুড়ি বিলির পাশাপাশি এই খাবারের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। হুগলির আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণে তাজা বোমা ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে নদিয়ার চাকদা থানার পুলিশ গতরাতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ চার যুবককে গ্রেপ্তার করে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় এনআইএ কে দু মাসের মধ্যে তদন্তের কাজ শেষ করার চেষ্টা করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে গতকাল এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধে 7:30। এদিকে আইএসএল এ গতকাল ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ইস্টবেঙ্গল 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বৃন্দাবনী সারঙ্গ রাগে শরৎ, শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। এই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি।

শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা আধুনিক গান। এবারের গানটির গীতিকার রামহরি মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানের আজকের প্রথম গান শুনে নিন মধুমতি ছায়াছবি থেকে আশা ভোসলে এবং সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে মান্না দে এবং সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে, ছবির নাম উসনে কাহা থা, ছায়াছবি থেকে।

0: এর সাথে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরে শুনবেন বাংলায় ক্রীড়া সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সল্টলেক স্টেডিয়ামে আজ আইএসএল এর ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশির মুখোমুখি হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলছে। কলকাতা নাইট রাইডার্স আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি প্রথম ম্যাচে জয় পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্টারকাশির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী খেলা গোলশূন্য রয়েছে। গতকাল আইএসএল এর ম্যাচে যুবভারতীতে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসু হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাতে ভর্তি হলেও তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক টুটু বসুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও হাসপাতালে গিয়ে টুটু বসুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিশ্ব ফুটবলের তারকা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, নতুন সরকার তার তদন্ত করবে। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়ে বিভাগীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আজ একথা জানিয়েছেন। তিনি বলেন, ওই ঘটনার ফাইল চেয়ে পাঠানো হয়েছে, সব দিক খতিয়ে দেখা হবে, দুর্নীতি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 13ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকরা মেসিকে দেখতে এসেছিলেন, কিন্তু তদানীন্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে প্রচুর মানুষ মাঠে ঢুকে পড়ায় মেসিকে দেখতে না পেয়ে ফুটবল প্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। এক শ্রেণীর দর্শক যুবভারতীতে ভাঙচুর করে। আইপিএল ক্রিকেটে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে। সানরাইজার্স টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী গুজরাট 8 ওভারে 2 উইকেটে 56 রান করেছে। আইপিএল ক্রিকেটে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। নিউ রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলে 7টিতে জিতে 14 পয়েন্ট পেয়ে লীগ তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে 10টি ম্যাচে 4টিতে জয় পেয়ে 9 পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে 8ম স্থানে। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে 3 উইকেটে হারিয়ে দিয়েছে। ধরমশালার এইচপিসিএস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 210 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে 1 ওভার বাকি থাকতেই 7 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। বল হাতে 4 ওভারে 40 রান দিয়ে 2টি উইকেট নিয়ে ও ব্যাট হাতে ঝোড়ো 8 বলে 18 রানের ইনিংস খেলার সুবাদে দিল্লির মাধব তিওয়ারি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লিগে ফাইনালে আজ প্রথম দিনে মোহনবাগানের বিরুদ্ধে টাউন ক্লাব 4 উইকেটে 217 রান করেছে। সচিন যাদব 100 এবং অভিলীন ঘোষ 75 রানে অপরাজিত আছেন। মোহনবাগানের রবিকুমার 3টি উইকেট নিয়েছেন। এদিকে ইস্টবেঙ্গলকে 6 উইকেটে হারিয়ে বরিশাল স্পোর্টিং ক্লাব সিএবি অনূর্ধ্ব 18 ক্রিকেটের ফাইনালে উঠেছে। টালাপার্কে এই ম্যাচে ইস্টবেঙ্গলের 163 রানের জবাবে বরিশাল স্পোর্টিং 4 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশ প্রথম ক্রিকেট টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে আজ 5ম তথা শেষ দিনে বাংলাদেশ 9 উইকেটে 240 রানে তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 87 রান করেন। পাকিস্তানের হয়ে হাসান আলী, নোমান আলী 3টি করে উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য 268 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পাকিস্তান 163 রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচের সেরা হয়েছেন। চলতি বছরই পুরুষদের আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সে দেশের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক কাজকর্ম বিষয়ক অতিরিক্ত সচিব ডক্টর একেএম ওয়ালিউল্লাহ এই কমিটির নেতৃত্ব দেবেন। বাকি 2 সদস্য হলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া আয়োজক ফয়জল দস্তাগির। 15 দিনের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে সংঘটিত পুরুষদের আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026 জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ইন্দোনেশিয়ার পুত্র এরুয়ানশা

0: ও বাগাস মাওলানা জুটিকে 21-19, 23-21, 21-10 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। খেলার খবর শেষ হল, পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে লোকগীতি অংশুমান রায়ের কণ্ঠে শুনে নিন।

নানা রঙের গানের অনুষ্ঠানের আজকের শেষ গান নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে রজনীকান্তের গান।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আদালতগুলিকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আগামী 14 ও 15 মে ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ

0: বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামী দুদিন জয়ী বিধায়করা শপথ নেবেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি জয় দিয়ে অভিযান শুরু করেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের পুর প্রতিনিধি রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026-এ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মানদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভান্ডার রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভারত চলতি মাসের 14-15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্ধুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকারের আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড়। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমণিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। সফরের প্রথম পর্যায়ে তাঁর সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে। আকাশবাণী সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল, আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের আদালতগুলি আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমা শেখর সুন্দরেশন। ভারত চলতি মাসে 14-15 তারিখে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2-24 পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করবেন। রাজ্যে পরবর্তী সময়ে কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। আজ অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানেই বলা হয় বুধবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাগরে আগামীকাল একটি পর্যালোচনা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে কথা জানান।
2: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহ্যাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ এন আর্মড স্কোয়াড and regional committee member. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area.
0: এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে আজ দুপুরে আবাসনের ভেতরে থাকা ব্যাগ তৈরির ছোট কারখানায় 30 জন কাজ করছিলেন। সরু তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশ নামে দুজনের। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026-এ জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ।
3: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে বৈষ্ণবী। मुख्य समाचार। भारत 2 दिन के ब्रिक्स विदेश मंत्रियों की बैठक की मेजबानी गुरुवार से करेगा। इसमें पारस्परिक हित के वैश्विक और क्षेत्रीय मुद्दों पर विचार विमर्श होगा। ब्रिटेन के प्रधानमंत्री कीर स्टार्मर ने स्थानीय चुनाव में मिली हार के बाद इस्तीफे की मांग को खारिज किया। कहा 20% सांसदों का आवश्यक बहुमत हासिल नहीं हुआ। इसराइल की संसद नेसेट ने 7 अक्टूबर को इसराइल पर हुए हमलों के आरोपी फिलिस्तीनी आतंकवादियों पर मुकदमा चलाने के लिए विशेष

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরে এসপি বালাব সুব্রমণিয়াম এবং আশা ভোসলের দ্বৈতকণ্ঠে গান শুনে নিন, ছবির নাম দেখা প্যার তুমারা। পরের গান আপনাদের জন্য।

জানে অনজানে ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গান শোনার পর এবারে শুনে নিন ইয়ে দিল আশিকিয়ানা, ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকের শেষ গান মুঝে জিনে দো, ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দিই, 13 মে 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা মাছের বর্জ্যের পুনর্ব্যবহার বলবেন ডক্টর পুষ্পার্ঘ পাণ্ডা। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনে থাকবেন মিতালী ভট্টাচার্য ও শৈলেন চক্রবর্তী। 7:45 রবীন্দ্রসঙ্গীত বনানী ঘোষ শিল্পী। 8টায় জানা অজানা কথিকা কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিন বলবেন ডক্টর সুপ্তেন্দুনাথ সর্বাধিকারী, শুনবেন প্রথম পর্ব। 8:05 নজরুল গীতি দেবপম দাসের কণ্ঠে শুনবেন। 8:20 কথিকা অগ্নিযুগের অনামীরা হরিপদ ভট্টাচার্য বলবেন কৃষ্ণেন্দু দেব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত।

অনুষ্ঠান। শুনবেন শরৎ, শিল্পী পুষ্পেন দে, নটায় গানে গানে, নটা বেজে ২৫ মিনিটে জেলার চিঠি, নটা বেজে ৩০ মিনিটে গানে গানের তৃতীয় পর্ব, ১০টায় গানের ভেলা, উপস্থাপনা থাকবেন শর্মিষ্ঠা সরকার, ১১টায় যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি, অতিথি হয়ে উপস্থিত থাকবেন শুভশ্রী রপ্তা, উপস্থাপনা থাকবেন প্রিয়াশা চক্রবর্তী এবং সৌরিক ঘোষ, বেলা ১২টায় ভজন সাথিনা পাইনের কণ্ঠে, ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি শিল্পী পৌলমী দত্ত, ১২টা বেজে ৩৫ মিনিটে গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, অপুষ্টি দূরীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা, আলোচনায় ডক্টর মানসী চক্রবর্তী, মিতালী পালধি সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে বেলা ১টায় ছায়া ছবির গান, ১টা বেজে ৫০ মিনিটে মহিলা মহল আমার কলম, উপস্থাপনে থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়, দুপুর ২টা বেজে ৫ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, ২টা বেজে ৩০ মিনিটে আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়, ৫টা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য, সন্ধ্যা ৬টা বেজে ৫ মিনিটে এবং ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ৬টা বেজে ৪০ মিনিটে কৃষি কথার আসর, ৭টা বেজে ৩০ মিনিটে সমীক্ষা, রাত ৮টায় নানা রঙের গান, ৮টা বেজে ৩০ মিনিটে আইনি কথা, রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, ৯টা বেজে ৩০ মিনিটে আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, ৯টা বেজে ৪৫ মিনিটে অনুরোধের আসর, ১০টায় ছায়াছবির গান, ১০টা বেজে ৩০ মিনিটে ভজন সাথিনা পাইনের কণ্ঠে, দেবপম দাসের কণ্ঠে শুনবেন নজরুলগীতি, রাত ১০টা বেজে ৪৫ মিনিটে ১১টায় আধুনিক গান শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়, ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্বর শিল্পী পুষ্পেন দে। সঞ্চয়িতা প্রজাতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টা বেজে ১৫ মিনিটে সুবাদ্য সঙ্গীত, শুনবেন ঠুমরি শিল্পী লক্ষ্মী শঙ্কর, ৬টা বেজে ২৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুসৌমী মাইতি, ধারাবাহিক রামচরিত মানস শুনবেন ১০৯তম পর্ব, সকাল ৬টা বেজে ৩৫ মিনিটে, ৬টা বেজে ৪৫ মিনিটে ভজন ননী দত্ত, ৭টা বেজে ১০ মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় থাকবেন মনীষা চক্রবর্তী, সকাল ৮টা বেজে ৩০ মিনিটে আধুনিক গান শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়, ৮টা বেজে ৫০ মিনিটে লোকগীতি শিল্পী পৌলমী দত্ত, সকাল ৯টা বেজে ১০ মিনিটে রাজধারা, ১০টা বেজে ১৫ মিনিটে অঞ্জমান, ১১টায় ৫টা সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ওয়ার্ল্ড মেলোডিস, বেলা ১২টায় সুরভি, ১২টা বেজে ২০ মিনিটে এবং ১টা বেজে ১০ মিনিটে শুনবেন পাশ্চাত্য সঙ্গীত, দুপুর ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টা বেজে ১০ মিনিটে সুসৌমী মাইতির কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, ৫টা বেজে ২০ মিনিটে উর্বশী, সন্ধ্যা ৬টা বেজে ১০ মিনিটে হিন্দি বার্তা, ৬টা বেজে ৩০ মিনিটে গুলগুলশান, ৭টা বেজে ১০ মিনিটে দেবপম দাসের কণ্ঠে নজরুলগীতি, ৭টা বেজে ৩০ মিনিটে দর্পণ, রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে হরাইজন, রাত ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং রাত ১১টা বেজে ১০ মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম ১৩ই মে ২০২৬ বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 88%, সর্বনিম্ন 56%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:08 হয়ে 22 সেকেন্ড। জয় হিন্দ।